0: गिलास तुमको वाफी
1: हमको मनु का ना तो कुन वे अतो मार पेम सारा सारा जान ले रान आए ते मिला तो भेजा कर लेती हो ते बाम मिसी सके ने तो कठान जान ले रान बची चाले ने फाव ना ते वे अंधुआ फाना रूफानी संबुला ना ली अच्छा मार नीम जो चिरे अंको आ रावर जो मिस पोतोरे री तो कुंबा पोतोरे जाम मजा का चिर मार मार मसापा What say at an attorney meets the Abtala dogs ever? Sign of Aula and Ayita Kumba Rusmantic.
2: Ranam Kumanukan as well, Nifaul and away, meeting me from the camp said, meeting me from Runana Foots of Tassa. Emma Cascan runs over is a caparas in Tiros, which is then. Raha ohatra zao raha makasika ny jiro zao dia izay tenenina zay mihitsy hoe mila hatsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika dia eo amin'izay zao no mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany efatra ny efa voajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nonna e mila soloana ny teo any jirama mba efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro dia le stasy dia lefa enjany e nefa ny vidiny jiro tsy miena zany ny fanatsaran'ny kalitao ampiasainy zany e mba tsaratsarany amin'ny mpanjifa
4: olom-pirenena be dia be na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy nikorotana zany dia lasa ritra angamba dia manaraka izany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy nary ny important be amin'ilay resaka sécurité ohatra ny mody arivo ianao dia maizina be ny na hoe e resaka tuo zao zay mety tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: पास तुम कुफा भी।
1: यू जानी हम कुन फैता कौन लीजा फुम फेटा ना म्या तवल लीज छोटा हम ती तो ने निश फा फारत छोटा हम से बचा हम से निश फो ना फा फारत फैजन फा उला उला ना वनातन चीरा मामी चीवा फसरे सका फा फारत असन रेजा कचफा दी पली वना ने फतो के फमा साजो न्यूल लेने फा म्यार चो न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो साई नी तो कोई उला ना Fugatin Chifandian and Chir Taulzan.
2: You are Mesaka insecurity, so Rota took on Missum Red, Potom Reda, Ratapa Kinte, Lassam Rungatan and Fanti Paleman, Mu Matungana Stapagum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neuron at the Minzera, Satan Tapagan Phil, Minzera and Poto, Dot Shayam, Arizona, Zombar. Kamana rota mitsy izy moa rehefa amin'izay resaka maizina izay amin'ny andro arivariva fotoana ahafahany manara rota an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry tena mijaly mitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra hiainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mitsy le resaka le ao amin'ilay resaka le ministra vaovao aloha izany dia tena tsy hitako moa izany izay volazaina amin'ilay izy fa ohatra ny izy dia misy fivana firy loatra zany le izy fa ohatrany donainy eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany dia tena fijaliana be mahitsy raha vola jiry mihitsy zany ny tsisy dia efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny hoelafiny a eo amin'ny fahatapahan-jiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programma anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana napetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.

0: तुमको लाश तुमको भाभी
1: यू जानी हम कौन फायदा कौन लीजा फुम फेट ना म्याद दौल लीज छोटा हम ती तो ने निश फाफारत छोटा हम से चाम से निश फो नाम फाफारत फैजन फाउल उल ना वनाथन जीरा मामी ची फस रेसा का फाफारत रेसा का छफा दी पली मना नहीं फतो के फमा सा जन न्यूल ने फम्यार जन न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो सही नी तो कोई उल ना फुगटन छफा दिया ना जीर तो उल जान
2: यो हम रेसा का इनसेक्यूरिटी सो रोवट है तुकुन मिसुम रे पोतोम रे रते मरतापा किंते लासम रुंगटन यहाँ छफा दी पाले मना mu matonga na stapa koa amin'ny fahateran'ny le fitodrafitrasa dia tratran'ny niorana dia ta menjera sasany tapaka amin'ny fila menjera amin'ny poto ohatraohatra izay nyama zao na azo ambara ka manararoatra mihitsy izy moa rehefa amin'izay resaka maizon'izay amin'ny andro arivarivako fotoana hahafahany manararoatra an'izay mihitsy zay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahanjiry e tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahanjiry satria ao daholo zany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ilay resaka le ministra vaovao aloha zany de tena tsy hitako moa zany zay volazaina amin'ilay izy fa ohatrany ohatrany izy de misy fivoana firy loatra zany lay izy fa ohatrany doneny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao la jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakana ny mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fahatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programma anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety atsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.